শ্রম শ্রম পায় Antenne Norderney, dein Schlagerradio. Yeah, yeah, yeah.